বহুত লিখা মন থাকিব ধৰণ থাম চিহ্ন থাকিব না হননে নিচে মা মুদি চিৰে যায় গোন্দে হতো মিজি বিদ্যুৎ মিশুপ্তর গোল গোসল বেড়ে হঠাৎ